0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কে ফানা আলী কে ফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: মুন্না কবা কি হিনাকে দেড়া হিয়া
1: আলহামদুলিল্লাহ মুন্না আরাঙ্গা কালো মেং দেড়া হিয়া
0: আফনাস দেড়া হিয়া মুন্না মুন্না কম বড়ামেকে দাক্কা আফুন আতা
2: মুন্না তিহে বরক হ ভেন্না হিন কমেন নে আফুন তিকং কোলান্না
1: তিকু দুং হাউদা হাইরাঙ্গা লায়ে তিহেন মুন্না আই কহি আহ হাল বলা ফে মুন্না রকাং কাং কো দেন না হেদি মুন্না আবার হা উপাওয়ে

0: yes or no round ke ba me khuriya gendi enge film ke alawa te ki hawar kahenge ne
1: comment sar kahenge
0: eha bod karnege
1: eha eha bod kar lyrics handa ne no ekam raag handa me
0: okay film ke alawa te kun emme lashan riti kon lave
1: riti aslo ti lift tere ke honne ro anna raag ko den sanam tere kasa
0: okay film ke team lava do emme den hem riti bani hinga hemi mabala ma do den mizo wahana film ke alawa te ka gule go tum bas sawal te enge
1: okay
0: ফুরতম সওয়াল কি ফিল্ম গ এম ফুরতম আন লাভে কি কোন লাভে কোন কামকা গুলওয়াগিন আন লাভে
1: ফুরতম আন লাভা দ তেপনি
0: ফুরতম আন লাভা
1: এই কিচ মেরি ফটো কো দেন এতে আননি আসলো বাজার আইচে গন্নন গস এরো রাঙ্গালতা
0: বড়ন্নু বেন মিগে কুরিস বাহকে দেখি জবাব দি ফিরাঙ্গালা দি বাহট সওয়াল কুরি মুলি রোনু বেন
1: লিফট তেরে গন্ন লাভা দ
0: আ
1: লাভা
0: তেরে কোন্না দেগে কুরিং এনে সেডওয়েগেন দুয়ে ফান্ডে হিসাব ল ফাশে আ দেনু কল্লাবে গন্ননি রাগওয়ালা বুড়ি রাগু ইগে
1: মদ হোশি মে ডুবা
0: হালে দিল মেরা এই প্রথম আন্না লাভা ওকে

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহা কো মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ারা ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

এই হামাকাশন ফাই তুয়ে হিঙ্গজ্জ উম্মা থেকে এম ব্যাং হোদি কামেং এ উম্মা তাসে আদি ত্যাবামি হুম হোদি কামে ত্যাবামি হুন নাসে আদি এউরেং খোং উলুনু খান্তকা মেদু ত্যাবামি হুন্নাকা সুয়ালেন নুকুরব্বা হুটে।

ইহুদিনায় নাসরাইম বুনেফুয়ে তিয়াবামি হুন ইহুদিন খামগা নুয়াতা নাসরাইম খামগা ওয়াশে তিয়াবামি হুন না থিদমগু লিবেনি এরুনে কালেগে ফান বিদাল ওয়াশে আদি কিং হেয়ে তিমাম্মেন তাবাওয়ানি বাতিলগে মগুং একিবাবে হাক্কুগে মগত তাবাওয়েগেম বা ইব্রাহিমগে ফানগে দীনশে আদি শারীকু কুরামি হুঙ্গে তেরিং এখলেগে ফানেন নুয়ে।

এই হামাকা সরম ফায়তে হিঙ্গজ্জ উম্মত কে এ উম্মং হোদি কমে এ উম্মত শে আদি তিয়বা মিহুং হোদি কমে তিয়বা মিহুন শ আদি এউরেন কোংলুন কান্তকা মেদু তিয়বা মিহুন নকা সুয়ালেন নুকরবা হুটে

আদি হামা এফাদাইন মেদুমিন উম্মতে খামগা তিমান রস কলাঙ্গে তিয়ে ব্যা মি হুন লেভি মে এই কয়ামে দুহুম মি সকুঙ্গে মচ্চং হেঁকুয়া বয়ো খামগা তিয়ে ব্যা মি হুম উমঠকে আদি তিয়ে ব্যা মি হুঙ্গে মচ্চ হেঁকিবেরিয়কু খামগা রসুলা বিবডাগত মঠকে এউরেন তিবি ফরায় নু আনে ফরাতং এম্বুরি গন্ন মি হুন্নাই এবহি দীনুম বেরুয়ে মুরুথদ্দুয়া মি হুন্নাই রসুলা তবাওয়া মি হুম তিমন রসকলাঙ্গে হাম কুরবু মঠকা মেনুই এ কিবলাইগে মতিগা খালেগ ফানু ইহি হুন্নেবি কিবলা কিবলাই খামগা তিমন রসকলাঙ্গে নুলবমে আল্লাহ তেদুমগু দেখকেবি বয়কম মেনুই একান্তং এই কাশবরুম বেস বড়ুয়েগেম ওয়াকমকে আদি তেবা মিহুঙ্গে ইমাঙ্কং গেল্লেনি কুরব্বা কশে আল্লাহ এদি ওড়িয়ে নুগন্নবতে হাম কশবরুম আল্লাহ ই মি সকুন্ন নুহনু ও গাওন্ত রহীম ওন্ত রসকলাঙ্গে কং কশরে

0: ঈশা সুয়ালে কুরন্তা
1: কব্বাল
0: দিবেহি বহুগা সুকুং কুরে বেয়া কুরতা কি কবা
1: আলিফ সিনু নুনু তা শাবিয়ন
0: রাঙ্গাল ফেমবেরুং এমে ম্যাক কবুনানি কিহিনে
1: নানে ফুলফিলব
0: ওয়ারার রাঙ্গাল বেহেতা ফেন্নিগু মেবুনম কি কবা
1: লিবে ফুরসত গে বেনুং হেফু মাড কবাল কি কুরং কুরা সুয়ালত তমি
0: মি তৈয়ারওয়ানি দিবেহে ফেমুং গেনেস্তে শাবিয়নি প্রোগ্রাম
1: শাবিয়নি প্রোগ্রামে দিবেহে বহুগা সুয়াল অন্না কংগনে কো আন্নানি
0: কম মে হুকুরু আদি হনিহেরু দোহেগরে আগগডি তিরিহুগা
2: শাবিয়া